0: শোন না, পটলই তো খুবই রায়নি, তোর গর্ভগুলো যে তিন চার দিন কোপ পাঠাচ্ছ সব সাজিয়ে দিব ছড়ে নেবো এসে গে মায়ের তোকে ছোট অল্প লাগি রাখো ছোট
1: কে মাইলি একটু বনকো পাঠো ডর তো মারা এখন লাগি আসে তেই পানি কই আসে কি একদিন পাঠো এরও না হয়
2: দাদাই বগা লাগারি কয়ে গেছেন কে হোদেরি পর্লা ক্যারিও
3: ক্যারিও র अब जाने गइसके अब एउटा राम्रो छुट्टी भेट्यो त बाटोमा सम्झ हिँड्ने हो नि त्यो
2: ल पाइला छिटो चाल
3: चाल चाल चाल